0: ಆಕಾಶವಾಣಿ ಇಂಫಾಲ್ ಹೌಸಿಕ್ ಲಾಂಥೋಕ್ಚರಿ ರೇಡಿಯೋ ಲೀಲಾ ಕುರಂಗ ನಯನಿ ಲೀಲಾ ಸಾನಬಿರಿಬ ಮಣಿಪುರ್ ಯೂತ್ ಕಲ್ಚರಲ್ ಆರ್ಗನೈಜೇಷನ್ಗೆ ಲೀಲಾ ಕಾಂಬು ಹೌಜಿಕ್ ಲೈಜರಿ ರೇಡಿಯೋ ಲೀಲಾ ಕುರಂಗ ನಯನಿ
1: আহোম লেবা কি নিং ধরেন রাজে স্বর্গে দেখা উনি থাও পাঙ্গেন বগে
2: মাইতে ইনিং অল ফং দে লকপি দেখা উনি থাও গি তালই দেখাও ওংবি আহোম লেবা কি না স্বর্গ দেব রাজে স্বর্গি মহারানী কুরঙ্গ নয়নি নংতবু নিং থৌরেল আসিনা খৈদানা লইনারি আইখয়ে আইখয়ে রানী কুনগ হুমদইন থৌগল লাংলি হাইব ফাউব নং লাগপদগি নিং থৌরেল আসিনা কাউরি কাউবনতে কাউবনতে নং না কাউহন বরি ইনিং থৌনা মনাই মসল আঙম্ম থৌ সিংগলম কই খংলেং লকপসিদ নংতন নিংথৌগি পাম্বম নকন চলি খুঙ্গং কয়াগি খুঞ্জা সিংহ ইনিংথৌগি খং সোকন খুরুমজবদ নংগি না খং সু সকলি আই কইবুন থগল নাই মিনাই নুবি আমগুম খুঞ্জা সিংহ সিন উড়ি ngashidi phajaraba ningthiraba nangi mai thongado rani kamlavadi aigi khuchha taragi khujinna sina khatallaga nangbu shakti bi ohengani